0: who has worked here for the last 5 years.
1: আমাদের কাজ করেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থেকে এবং দুই সতীর্থ ডক্টর
0: I would also like to thank the former CM of Tripura Biplab Deb
1: প্রণাম জানাবো
0: and our MP Shantanu Thakur
1: Narendra Modi ji ke
0: and Sukanto Majumdar I would like to thank the Prime Minister Narendra Modi who began his campaign trail in West Bengal from Alipurduar and ushered the dream to build a BJP government here in West Bengal. He also inaugurated the Kolkata Metro and promised to bring back glory to Bengal. He addressed the Brigade Parade ground and gave the people of Bengal a reason to not feel scared but to feel hopeful for the next government. I would like to dedicate this victory to the Prime Minister. I would request everyone to stand up and clap for Narendra Modi for a minute.
1: Modi ji jindabad, Modi ji jindabad, Modi ji jindabad, Modi ji jindabad, Modi ji jindabad, Modi ji jindabad. Asun grohon korun. Amader Pashchimbonge Bharat Bhuktir দুই স্থপতি 1947-এর 20 জুন যিনি যারা ভারত ভক্তি করিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এবং ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা
0: স্বামী
1: প্রণবানন্দ
0: তাদেরকে আমি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হ্যাড সিন
1: আমি
0: স্বামী প্রণবানন্দ আই ওয়ান্ট টু রিমেম্বার দেম অন দিস ডে আই ওয়ান্ট টু রিমেম্বার আর West Bengal, those BJP cadres here who brought the party at this stature and contributed towards our win. I would also like to remember those who sacrificed their life for the party here in West Bengal.
1: শ্রদ্ধেয় রাহুল সিনহা শ্রদ্ধেয় দিলীপ ঘোষ শ্রদ্ধেয় তথাগত রায় সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার এবং আজকের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য দাদা এবং আমি স্মরণ করতে চাই
0: আই ওয়ান্ট টু 321 জন রিমেম্বার
1: ভারতীয় জনতা পার্টির
0: The 321 BJP Karyakartas who had to sacrifice their life and I can assure you the thousands and lakhs of BJP workers here who have been injured, tortured, attacked, left homeless, faced false cases. I assure you, in the coming days, your dream will be fulfilled by the BJP government. Our leader, Narendra Modi, all the guarantees that he has given, all these guarantees will be fulfilled by our BJP government. I will not do it by myself, but our government will fulfill those promises. Narendra Modi had given two promises to the people of Bengal. One, the Sandesh Khali women who were tortured. There will be a commission that will be formed to investigate the cases and take action against the perpetrators. The Prime Minister had also announced that the institutional corruption in West Bengal will be tackled and a commission will be formed under a retired justice.